শুনিলে আজির ভাবনা উপস্থাপন কলে মনোজ পূজারী। আকাশবাণী সম্বলপুর এথার শুনন্ত অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমদ ভাগবত। আজি শুনন্ত এহার 407তম ভাগ।

0: আসিলা হয়ে ডাক্তারর বহু
1: আগে নমস্কার।
2: জয়
1: সীতারাম, কেনু কহুতলে? আউ আপনকর পরিচয় টিকে দউন।
2: রবীন্দ্রনাথ মেহের, মহলাকটা, ভেড়েন ব্লক, বরগড় জিলা নু কহুছে আজ্ঞা।
1: আচ্ছা, আজি আপন গীত শুনবাকে ইচ্ছা করিছেন নি? কেন, কাই গীত শুনবে?
2: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, নীলমাধব ফিল্ম র।
1: হ্যাঁ,
2: নীলমাধব হে খেন বারে মমিনতি,
1: বড়িয়া গীত তো
2: আমার
1: আমার জগন্নাথ।
2: হ্যাঁ হ্যাঁ, এই গীতটা শুনমা।
1: আউ আপন কানে করছেন? আপনকর পরিবারে কে কে রহুছেন?
2: আউ আজ্ঞা, মুই তো ওল্ড, মোর 70 এজ হলা ন, 70 বর।
1: আচ্ছা, আউ
2: নাতি নাতি মানকু খেলে কি দিনটা যাউছে আজ্ঞা। আর আজি তো সকালু বনে বর্ষা দি হি গলা আজ্ঞা আমার ইনু।
1: হ্যাঁ হ্যাঁ, ইয়াড়ে বি সম্বলপুরে বি বর্ষা হিছে। আ

0: এটা তো
1: যাও
0: ভালো
1: তিনি
0: ঠান্ডা
1: ঠান্ডা ঠান্ডা
0: করেছে।
1: লাগবা
0: হ্যাঁ
1: 2 দিন আইয়া।
0: হ্যাঁ হ্যাঁ 2 দিন লাগবা ঠান্ডা এদে। আউ আপন রেডিও সবুবেলে শুনছন নি কে?
1: এবার আমি সে কষ্টর ফালু আইয়া
0: রেডিও শুনছন নি?
1: কষ্টর আমি আমি জুনা মুসা আউ
0: আচ্ছা
1: রেডিও
0: আচ্ছা
1: স্টেশন র।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি শুনছুন যে আপনকু সবুবেলে যে
1: আইয়া
0: বড়িয়া।
1: অনুরোধ বি যাও যে ফোন বি করুছু যেতেবেলা লাগলা লাগলা
0: হ্যাঁ হ্যাঁ
1: লাগলে বি নাই কা করমা।
0: হ্যাঁ হ্যাঁ তাহলে এদের গীতটা শুনবা নীলমাধব?
1: আজ্ঞা আজ্ঞা টিকে টিকে ভেরিফাই করমা।
0: হ্যাঁ হ্যাঁ এইটা গীতটাকে গাইছেন ভিকারি বড়, সঙ্গীত নির্দেশনা নির্মল কুমার, আর রচনা করেছেন পূর্ণ মল্লিক। আপন কাহাকে ডেডিকেট করবে কহুন।
1: হ্যাঁ হমিত প্রসাদ লোহা, মহেশ্বর সেট মহলে, আনন্দ মেহের, উমা মুন্ডা, দেবরাজ মেহের, চিচিন্দা, চৈতন্য পটেল, সুবল সাহু, নারায়ণ মেহের, জয়গোপাল বেহেরা, লোকনাথ সাহু, সুদাম সাহু, পুষ্পাঞ্জলি কুমারী, প্রশান্ত কুমারী, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, নাগু পাত্র, করমসানি সাহু, লক্ষ্মীনারায়ণ পা, চিত্রসেন সবর, স্বর্ণ প্রভাকর, উপেন্দ্র সোনা, পঞ্চানন পঞ্জবিহার, সেবারাম মেহের, মুরলী মেহের, দেবরাজ মেহের, ঝিলিমিন্ডা, যশবন্ত পাইক, মুরলী প্রসাদ কর, হরেশ পড়ুয়া, সমস্তে মিশি করি আজ্ঞা গীতটা শুনমা।
0: শুনমা? হ্যাঁ তাহলে শুনো।
1: হ্যাঁ আজ্ঞা।
0: নমস্কার।

0: हेलो,
1: नानी नमस्कार।
0: नमस्कार। किए कौचन परिचय दून।
1: जसवंत पाई कहुथिली बरगड़ जिला नु नानी।
0: अच्छा, केनता अछन आपन?
1: ভাল আছে নানি, আপনার কেমন আছেন?
0: ভাল আছে। আউ আজি বর্ষা বর্ষা হেইছে
1: আমার
0: আড়ে?
1: আড়ে তো হয়েগলা বলে আপনার আড়ে বর্ষা বর্ষি হেলান কি
0: হ হ আজি
1: বলে।
0: হেইছে সকালু, বেলে পাগ বেশ ঠান্ডা আছে নেই কে?
1: হ্যাঁ নেই, আমার থানে খরা হয়েগল না, বাকি যে ঠান্ডা ঠান্ডা লাগুছে।
0: হ হ টিকে বর্ষার প্রভাব তো রহবা নেই কে?
1: হ্যাঁ এদর আমার আকাশবাণী সূচনা দৌছে যে ওর 3 দিন পরে আমার ওড়িশাকে মৌসুমি পৌঁছি যা বলছে।
0: হ্যাঁ ঠিক
1: পৌঁছি যদি
0: কথা।
1: যা বলে চাষবাস বিল লোকঙ্কর আগেই যা,
0: হ্যাঁ হ্যাঁ
1: বিল টিকে লাভা ভাল লাভা নানি।
0: হ্যাঁ হ্যাঁ বেলে আকাশবাণী ভাল করে শুনুছন নি কে রেডিও সবুবেলে?
1: মুই তো নিয়মিত শ্রোতা সবুবেলে শুনুছে
0: হ্যাঁ
1: নানি।
0: হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। আও আজি কাই কি তো শুনবে?
1: আর জগা হাতের পঘার
0: হ্যাঁ
1: রোগার সগড়ি রে কনিয়া।
0: আচ্ছা, বেলে গীতটা কে গাইছন? এটা অজিজ মুন্না, গীত রচনা দেবদাস ছোটরায়, আও সঙ্গীত অক্ষয় মহান্তি। এই গীতটার আউ কাহাকে ডেডিকেট করবে গীতটা?
1: ভাই মানকর না, আমার যে শ্রোতা বন্ধু ভাই মানে অচন নিয়মিত শ্রোতা মানে,
0: হ্যাঁ হ্যাঁ
1: মুরলী মেহের, উপেন্দ্র সোনা, দেবরাজ মেহের, সেবারাম মেহের, রবীন্দ্রনাথ মেহের, পঞ্চবিহার দা, সুবল সাহু, চৈতন্য পটেল, করমসানী সাহু, লক্ষ্মীনারায়ণ বাগ, চিত্রসেন সবর, মনোজ পটেল, নাগু পাত্র, হরেশ পড়ুয়া, নারায়ণ মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, শঙ্কর মেহের, রাধাকান্ত ভোই, জগোপাল বেহরা, কিশোর কটার, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, আনন্দ মেহের, এ সমস্তে মিশি করে এই গীতটা শুনবা নানি।
0: আচ্ছা, ও ঘরে সবু ভাল তো?
1: হ্যাঁ সবু ভাল আছে নানি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে শুনমা গীতটা।
1: হ্যাঁ নানি
0: হো নমস্কার। হ্যাঁ
1: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ রানী, জোহার।
0: নমস্কার নমস্কার, কে কহুতলে? পরিচয় দুন নিজর।
1: মুই করমসানি পাও কহুতলি, গ্রাম কেরঙ্গা মুন্ডা, পোস্ট লাগ মুন্ডা, থানা বিজেপুর, জিলা বরগড়। নানী
0: আচ্ছা, কেনতা আছো? না পণ,
1: মুই ভাল আছে, আপনার নানী কেনতা আছেন?
0: ভাল আছে। মুই বি, ঘরে সমস্তে কেনতা আছন?
1: হ্যাঁ, ঘরে সমস্তে ঠিক আছে নানী, পরিবার সবাই ভাল আছেন।
0: আচ্ছা, আউ চাষবাস কেনতা চালিছে? আপন কানা করছন?
1: হ্যাঁ, চাষ বাস করছি, বঢ়িয়া কাম বি করছি।
0: আচ্ছা, ভল চালিছে? আও আজি সকালে তো ভল অছে রে, বর্ষা বি হিছে নিকে?
1: হ্যাঁ নানি, এটা টিকে আমার আর কি কম পড়ছিল, ভোর বার কিছু কথা।
0: আচ্ছা আচ্ছা, হেলে বি পাগটা ঠান্ডা থিবা নি?
1: হ্যাঁ, পাগলের দিকে ঠান্ডা আছে।
0: হ্যাঁ হ্যাঁ, আও আজি কাই গীত শুনবে? কেন কথা চিত্রর
1: আজি তো আকি মো আইনার টাইটেল তুমি দেবে নানি,
0: আচ্ছা আচ্ছা, এই গীতটা কে কে গাইছন জানিছন?
1: টিকে মনে না পড়বার নানি।
0: মুই কহি দৌছে, সোনু নিগম, পামেলা জৈন, গীত রচনা দেবদাস ছোটরায়, ও সঙ্গীত নির্দেশনা দিয়েছেন দীপক কুমার। আপনি গীতটা কাকে ডেডিকেট করবার লাগি চাইবে?
1: হ্যাঁ নানি, যেদিকে কর্মা পয়লা তো নানিকে কয়মা,
0: আচ্ছা
1: তোমার পয়লা আপনাকে যেদিকে কর্মা,
0: যাহো, ধন্যবাদ। আউ কাহা কাকে?
1: পণ্ডিত সুবর কুমার সাহু, চৈতন্য পটেল, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, নারায়ণ মেহের, সেবারাম মেহের, যশবন্ত পাইক, রাধাকান্ত, তারপরে ভক্তচরণ ভোই, রাজেন্দ্র ভোই, স্বর্ণ প্রভাকর, গোবিন্দ মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, দেবরাজ মেহের, হরেশ পড়ুয়া, আরতি পড়ুয়া, তারপরে প্রশান্ত কুমারী, পুষ্পাঞ্জলি কুমারী, তারপরে জয়গোপাল বেহেরা, কিশোর কুঠে, শঙ্কর মেহের, রবীন্দ্রনাথ মেহের, পঞ্চানন্দ কোচবিহার, নাগপাত্র, দীক্ষা গোপাল, বৃষভ গৈর, চিত্রসন পবার, মনোজ পটেল, সীমাঞ্চল পবার, ক্ষমাসাগর সাহু,
0: বাপ
1: আরামত্রী
0: রে,
1: বাবু,
0: লিস্ট
1: আটক
0: বহুত লম্বা।
1: সাহু।
0: হ্যাঁ হ্যাঁ, লিস্ট লম্বা আছে নিকে, মনে পকে পকে বহুত না কই পারুছন।
1: হ্যাঁ নানি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: ও
0: ধন্যবাদ।
1: নানি, মুই তো জানিতে পারলি নানি, নানি কেবে
0: হ্যাঁ, মোর না সুপ্রীতা নন্দ,
1: নানি,
0: সুপ্রীতা নন্দ।
1: হ্যাঁ নানি, হ্যাঁ নানি, বলে যা নানি, সঙ্গে তো পয়লা আমি কথা লাগুছি।
0: হ্যাঁ হ্যাঁ, আর মতে বি আজি বহুত খুশি লাগুছে আপন মানকর সাঙ্গে কথা লাগি করে।
1: হ্যাঁ নানি, হ্যাঁ নানি,
0: আচ্ছা হো, তাহলে গীতটা শুনবা?
1: হ্যাঁ নানি, জল
0: হ্যাঁ,
1: নানি।
0: নমস্কার নমস্কার, শুনো।

শুনলে সম্বলপুরী গীত কণ্ঠদান করলে রামচন্দ্র মেহের, উষারাণী বারিক, পঞ্চানন নন্দ আর প্রিয়ম্বদা দাস। গীত রচনা অনুবল বিভার, শিবশঙ্কর প্রধান, অরক্ষিত ধরুয়া, প্রহ্লাদ নায়ক আর বাড়কৃষ্ণ দাস। আকাশবাণী সম্বলপুর শ্রোতাবন্ধু, সময় দিন 11:30 মূল করুচু হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা। কার্যক্রমের পহলা গীত শুনবে সিনেমা রব নে বনা দি জোড়ি নু, কণ্ঠ দিয়েছেন রূপকুমার রাঠোড়, গীত রচনা জয়দীপ সাহানি, সঙ্গীত নির্দেশনা সলিম সুলেমান। কার্যক্রম থি গীত শুনমা, হলে কথা হামা শ্রোতাবন্ধু, সবুদিন খালি টঙা পয়সার কথা ভাবলে কি পাখে ধন থিলে নাই হুয়ে, মনর ভাবনাটা সবুনু ভল হবার দরকার। গোটে ভল চিন্তা, গোটে ভল বিচার মানুষকে ভল রাস্তা দেখাসি। ভল চিন্তা অচেত জীবনটা ঝিলমিল করবা, আও ই ভল চিন্তার মহিমাকে জনম দেবার লাগি আসুন শুনমা কার্যক্রমের পহলা গীত সিনেমা রব নে বনা দি জোড়ি নু।

শ্রোতা বন্ধু, আমি কার্যক্রম থেকে কথা হচ্ছে ভল চিন্তা ভাবতে। যেতেবেলে মন খারাপ থেসি, দুনিয়া অন্ধার লাগছে, যেনতা পায়েনথি যেতেবেলে ময়লা জমি যায়সি তো প্যান গুলিয়া হয়ে যায়সি, ময়লা হয়ে যায়সি, সেনতা মনতে খারাপ চিন্তা কি ভাবনা মনকে ময়লা করে দেসি। ভল চিন্তা মন ভিতরে ফুলটে ফুটাসি। মন ভল থিলে যেতে সমস্যা কি অসুবিধা আইলে বিল রাস্তা মিলি যায়সি। এ কথা সঙ্গে শুনমা কার্যক্রমর। ই গীত সিনেমা মন নু কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ আর অলকা ইয়াগ্নিক। গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা সঞ্জীব দর্শন।

0: ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସୂର୍ଯ୍ୟଘର ମାଗଣା ବିଜୁଳି ଯୋଜନା, ବିଦ୍ୟୁତ୍ ବିଲ୍ ହ୍ରାସ କରିବା ସହିତ ପରିବେଶକୁ ମଧ୍ୟ ସୁରକ୍ଷିତ କରିପାରିବେ। ଏହା ସହିତ ଉଭୟ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ତରଫରୁ 1,38,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବ୍ସିଡି ପାଇବେ। ଆଜି ହିଁ ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର ଯୋଜନା ପାଇଁ ଆବେଦନ କରନ୍ତୁ, ନିଜ ଛାତରେ ସୌର ପ୍ୟାନେଲ ଲଗାନ୍ତୁ।
1: শ্রোতাবন্ধু, মন ভিতরে ভল চিন্তা মনুষকে সকারাৎমক করছে। মন ভল চাহুলে খারাপ হবার থেলে বেল মন তাকে নিয়ন্ত্রণ করে পারছে। এই সুচিন্তা সঙ্গে শুনুন কার্যক্রম থি জিরো সিনেমার গীত কণ্ঠ দিয়েছেন অভয় চোদপুরকর, গীত রচনা ইরশাদ কামিল, সঙ্গীত নির্দেশনা অজয় অতুল।

শ্রোতা বন্ধু, ভল বিচার জীবনকে সুন্দর করছে, সেথির লাগি আপন নিজর মনকে সবুবেলে ভল রখুন, স্বচ্ছ রখুন, খুশ রহুন, ভল চিন্তা করুন, দেখবে জীবন বঢ়িয়া চালবা। এ কথা সাইয়ে শুনমা কার্যক্রমর শেষ গীত আশিকি টুন, কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল, গীত রচনা সন্দীপ নাথ, সঙ্গীত নির্দেশনা অঙ্কিত তিওয়ারী।

শেষ করুছ আজর খোলা ঝরকা কার্যক্রম আকাশবাণী সম্বলপুর শ্রোতাবন্ধু স্টুডিওর ঘণ্টা ঘণ্টা পঞ্চিছি যাই সংখ্যা বারোটার সময় হয়েছে আমার আজর বাতায়ন কার্যক্রমর। শ্রোতাবন্ধু কার্যক্রমরে গীত তো শুণবা, হলে প্রথমে কথা হবা আজর এক স্বতন্ত্র বিষয়বস্তু উপরে। শ্রোতাবন্ধু, মানুষ জীবনর সবুঠার বড় সম্বল হচ্ছে সত্য। সত্য হচ্ছে একমাত্র আধার যা মানুষের চরিত্র গঠন করে সত্যর বাট সবুলে সহজ নুহে, কিন্তু এই জীবনর প্রকৃত সত্যক বুঝাই থাকে, জীবনর এই যাত্রা বুঝাইব। আসন্তু শুনিবা কার্যক্রমর প্রথম গীতটি, কথাচিত্র সফর, কণ্ঠ দিয়েছেন কিশোর কুমার, গীত রচনা ইন্দিবর, সঙ্গীত নির্দেশনা কল্যাণজী আনন্দজী।

0: নাম একাতারতি বার্চকাত আর নাম একাশা নাতলদাত নামে গতিবদ একাতারা গতিবন যদি নাম বেদত হলে হাক্ষত একা বাকেন যেতেবেলে নাম একাতারতি বার্কাদা তার এককানে নামে উৎপত্তি মানকিছি আবন যদি আহত হলে নামে ভবিষ্যৎ বন নাম কলনাকামাঙ্গত কা নাম আপাবু বন এরাঙ্গত হলে টেঙ্গনা কথাই দাব যে নাম নিজের পরিচয় বন যদি বেদত হলে মৌলিন্তি বেদকুন যাই মান মৌলিন্তি বেদকুন যেই মানগে অর্থ নামে ইতিহাস বন নাম আহনা কথা যে প্রকৃতিরে নামে যে কুহা সমাজ আতলি আদগে ইতিহাস এককানিকি নামে পুরখা গুঠিয়ার রাচার আর নামে ইতিহাস নামে কুহারকে নেইকি এদের তেঙ্গালি আদগে লাগান বিশদ ভাবে আলোচনা কামাগি লাগান ইন্নাই কার্যক্রম নু উপস্থিত আতলার নামে সম্বলপুর জেলা যমন ক্রীড়া ব্লক নু যে চিনি মহুল পাদ্দা আতলি পাদ্দান্তা নামে সম্মানীয় আজ্ঞা শুভারাম প্রধান ঘর ইশান ই স্টুডিও নু ইন্না নামে সঙ্গে নাতলনার তা তামে সঙ্গে নাম দ্বিপদ দুঃখসুত মানত প্রধান আজ্ঞা জুহার
1: জুহার জুহার জুহার
0: যে পহেলা নিমেস্তি অন্টা কথা আহাগে লাগান অন্টা আগ্রহ মানালি যে নিমান গুঠি এরাল দাম ভিন ভিন সভা সমিতি নু ভিন ভিন যেন সব সাংস্কৃতিক কার্যক্রম আতলি নামে পাড়া পাটকি নু ব্যঞ্জা মান্না কাম কারজ মান্না সঠি উঠিয়াড়ি মান্না যেতে তারা এরাল দাম যে নিম কালদার বারালদার ভিন ভিন জাগাসান পদে দ্বিপদ তেঙ্গালদার ইন্না আকাশবাণীকে সৌভাগ্য যে নিম বার্চকাদার আর এমে যেন পুনা প্রোগ্রামটা চালরালি মাক্কা পুপু ঝকা ঝকা নামে ই কুহা ভাষানু আনু নিম সামিল মানচকাদার তো নিমেস্তি এম আহাগে লাগান চাহালদাম যে নামে ই যেন কুহু সমাজ বদ আতলি নাম যেন আতলদাত নামে প্রকৃতিরে এদের ইতিহাস আতলি কায় হুবন টিকে তেঙ্গর
1: ধন্যবাদ ইন্না যেন আকাশবাণী সম্বলপুর তরফ তিন যেন ওটা কার্যক্রম অচুকানার আকাশবাণী সম্বলপুর যেন কার্যক্রম অচুকিছি মাক্কা পুপু ঝকা ঝকা এবং আন্য এমান আমন্ত্রণ কামচকা আতিলি আলোচনা ঘে বিষয় চিচকানার যে কুহু সমাজ ঘে উৎপত্তি বিষয় নু পহলে তো ধন্যবাদ চন আকাশবাণী সম্বলপুর যে ই যেন কার্যক্রম কুহারকে যেন কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা কার্যক্রম ইকানার সুন্দর কার্যক্রম এবং এই সুন্দর কার্যক্রম মাধ্যম নু যেন কুহু সমাজ ঘে উৎপত্তি যেন তেঙ্কানার কুহু সমাজ ঘে উৎপত্তি মানালি ইদ আজ্ঞা পাচি গুঠিয়ার যাহা তেঙ্গনার ইদ পরম্পরা দুন সংস্কৃতি দুন ইদ তার মানে কুহার প্রাচীন আদিবাসী রুন নামে যেন উড়িষা নু 62 প্রকার আতনার আন্নুন তিন কুহার মানানার অন্টা এর পহলে নাগপুর ধানপুর তাতিন বারচার কেশেলপুর বারচার রোহিদাস পাটনানু রোহিদাস পাটনানু বসতি স্থাপন কামচার টেঙ্গনার পরম্পরা আতলিন নামে অন্টা রিসার্চ কামচকিচি দন্ডা বুহনি দন্টা রাধি কিষান আর প্রমাণ চিচকিচি যে রোহিতাসগড় মানালি কুহার ঘে রাজিত কুহার আসান রাজার আচার রাজা হরিশ্চন্দ্রস মানাল্লাস আর ঘে কুহার ঘে অন্টা রাজাস রিসার্চ তেঙ্কিছি দুন এবং ধীরে ধীরে রোহিদাস পাটনান্তিন বার্চকানার ধীরে ধীরে বেদব্যাস অঞ্চল ঘে হমিরপুর ঘে বার্চকানার বেদব্যাস নু রাজকানার এবং ধীরে ধীরে আর ওড়িশা নু বার্চার বিভিন্ন আড্ডা বনে বামড়া খালসা জয়পুর নাগরা এবং ধীরে ধীরে ধীরে তা বংশ বিস্তার মঞ্জারু ওড়িশা আন্তা বর্তমান 14-15 জেলা নু আতলার এবং আর যেতেবেলে বেদব্যাস নু রাচার তামে বংশ বহু জোরের বিস্তার মঞ্জা এবং তা ধীরে ধীরে তামে নিজর নিজর গোত্র অথরার কুহার মানালার 15 প্রকারর গোত্র টপা বাড়া হেস লাকড়া করি 15 আতলার এবং তামে নের পূজারি মানর আদিন তেঙ্গিয়ার নের গাউড়া মানর আদিন তেঙ্গিয়ার কুহার মানালার আরি গাউড়ার আর পূজারীর আর বামনার তেণু কুহার ঘে যেন পরম্পরা আতলি ইদ বহু সুন্দর পরম্পরা ইন্না ধীরে ধীরে যেতেবেলে আধুনিক সভ্যতা বার্চা বর্তমান ধীরে ধীরে এরা খাতরালি তামে ভাষার মদরার চেলনার তামে নাচ গীতুন মদরার চেলনার পরম্পরা মদরার চেলনার কুহার মানালনার বিশেষ ভাবরে সংস্কৃতি প্রেমীরুন চাষ মিয়া নির্ভর কামনার তামে বেঞ্জানু যেনতা ডিজে সাডালি হুদান ব্যবহার মান কামালিয়ার আকুন তামে পারম্পরিক হেলউড নু আর ତାହେଲେ ବିବାହ ସମ୍ପର୍କ।

নাম জেন আলোচনা কামালকাত যে এ কুহা সম্প্রদায়ের যেতে প্রকৃতি প্রেমী প্রকৃতি সঙ্গে জড়ার আর আতলনার বলিকি আদগে লাগান তাম যাহা

0: আচ্ছা আচ্ছা, তাহলে পাখ আখ গাঁরে করুছন?
1: গাড়ি করছো, বাইরে বি করছো,
0: আচ্ছা ও
1: ওর
0: কেতবেলে
1: সুন্দরগড়, ঝারসুড়া, তারপরে রাজগাঙ্গপুর, আমার ইয়াড়ে কুচিন্ডা সাইড আড়ে
0: আচ্ছা
1: ইয়াড়ে যেটা মানে প্রোগ্রাম গুলা পড়ছি, এটা দেখলে যিসু আমি করছো।
0: বেলে রেডিও শুনবার লাগে টাইম হেসি নিকে?
1: রেডিও শুন, রেডিও শুনছো, আর দিন দিন প্রোগ্রাম কিছু নাই, প্রোগ্রাম দিলে তো ঠিক আছে, রেডিও বন্ধ হয়েছে, বাকি সব তো প্রোগ্রাম নাই, যেতবেলে
0: হ্যাঁ
1: প্রোগ্রাম
0: হ্যাঁ,
1: হইতে হবে রেডিও শুনিকি মানে শুনছো। আও
0: রেডিও শুনবাকে ভাল লাগছি, সব প্রোগ্রাম মানে আমার সব ভাল লাগছি।
1: পুরাপুরি ভাল লাগছে, সব প্রোগ্রাম ভাল লাগছে,
0: আচ্ছা
1: এসি প্রোগ্রাম রো মানে কিছু ন, সব প্রোগ্রাম বনিয়া মস্ত বি হউছে।
0: আচ্ছা, আউ আজি আপন কানে কি তো শুনবা লাগি চাউছন?
1: আরতি ফিল্ম রো মা তুমি জগতর সাহা ভরসা,
0: আচ্ছা,
1: এই ফিল্মটা শুনে দেবে, টিকে ডেডিকেট বি করে দেবে,
0: কাহাকে ডেডিকেট করবা লাগি চাউছন?
1: আপনার না সুস্মিতা মুন্ড, তো আপনার পয়লা ডেডিকেট হয়ে যাওয়া,
0: যা হো, ধন্যবাদ, বহুত বহুত। মোর না সুপ্রীতা নন্দ।
1: সুপ্রীতানন্দ,
0: হ্যাঁ
1: ঠিক, ধন্যবাদ। আর সে তারপরে আমার মোর মিসেস দীপাঞ্জলি মিশ্র,
0: আচ্ছা
1: তারপরে মোর দাদা মুরলী প্রসাদ কর, বিহারী লাল ভোই, প্রশান্ত কুমার দাস মোর সলা, আর প্রশান্ত কুমার দাস তাঁর স্ত্রী লিলি দাস,
0: হ্যালো,
1: তারপরে সুবল সাহু,
0: আচ্ছা
1: এটা আছে আমার পহন্ডি বিজয়পুর, তারপরে করমসানি সাহু, তারপরে
0: ও আজ্ঞা,
1: আমার চিত্রসেন সবর, তারপরে আমার পরমানন্দ কিষান, আর মুরলী মেহের, তারপরে আমার অছন রাধাকান্ত ভোই, তারপরে অছন লোকনাথ সাহু,
0: তাহলে আপন
1: তারপরে
0: কর
1: অছন
0: লিস্টটা বহুত
1: আউ
0: লম্বা
1: আর
0: আছে
1: না
0: কিন্তু।
1: সস্মিতা সস্মিতা বনপালির, তারপরে
0: আচ্ছা
1: আমার
0: আচ্ছা
1: স্বর্ণপ্রভা কর, আর হরেশ পড়ুয়া, সমস্ত এটা গীত শুনে দেবে,
0: আচ্ছা
1: আর ভগবান সমস্ত কলাপত্রে পুষ্পবৃষ্টি করে মঙ্গল কামনা, সমস্ত মঙ্গল কামনা বানে প্রার্থনা করি কি গীতটা শুনে দেব।
0: হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এটা গাইছন গীতটাকে প্রণব পট্টনায়ক, রচনা করেছেন সুরেন্দ্র বিদ্যাধর, আর সঙ্গীত বাসুদেব রথ। তাহলে যাও শুনমা।
1: শুনমা, এটা পয়লা শুনে দেব।

0: हॅलो,
1: नानी नमस्कार।
0: नमस्कार। के कहुछन, परिचय दोन।
1: जसवंत पाई कहुथिली बरगड़ जिला नु। नानी
0: अच्छा, केनता अछन आपण?
1: ভাল আছে? নানি আপন কেনা আছন?
0: ভাল আছে। আউ আজি বর্ষা বর্ষা হেইছে
1: আমার
0: ইয়াড়ে?
1: আড়ে তো হেগলা বলে আপনকর আড়ে বর্ষা বর্ষি হেলা ন কিছু
0: হ হ
1: খবর
0: আজি
1: নাই।
0: হেইছে সকালু, বেলে পাগ বেশ থন্ডা আছে নেই কে?
1: হ্যাঁ নেই আমার থানে খরা হেগলা ন, বাকি যে ঠান্ডা ঠান্ডা লাগুছে।
0: হ হ টিকে বর্ষার প্রভাব তো রহবা নেই কে?
1: হ্যাঁ এত আমার আকাশবাণী সূচনা দৌছে যে ওর 3 দিন পরে আমার ওড়িশাকে মৌসুমি পৌঁছি যা বলছে।
0: হ্যাঁ ঠিক
1: পৌঁছি যদি
0: কথা।
1: যা বলে চাষ বাস বিল লোকঙ্কর আগেই যা,
0: হ্যাঁ হ্যাঁ
1: না বিল টিকে লাভা ভাল লাভা। নানি
0: হ্যাঁ হ্যাঁ বেলে আকাশবাণী ভাল করে শুনুছ নি কে? রেডিও সবুলে।
1: মুই তো নিয়মিত শ্রোতা হ্যাঁ, সববেলে শুনুছে।
0: হ্যাঁ
1: নানি
0: হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। আও আজি কাই কি তো শুনবে?
1: আজ জগা হাতরে পঘার
0: হ্যাঁ
1: প্রকার সগড়ি কনিয়া।
0: আচ্ছা, বেলে গীতটাকে গাইছন এটা অজিজ মুন্না, গীত রচনা দেবদাস ছোটরায় ও সঙ্গীত অক্ষয় মহান্তি। এই গীতটা
1: হ্যাঁ
0: আউ কাহাকে ডেডিকেট করবে গীতটা?
1: হ্যাঁ হ্যাঁ ডেডিকেট টিকে করমা ভাই মানকর না, আমার যে শ্রোতা বন্ধু ভাই মানে অচন নিয়মিত শ্রোতা মানে
0: হ্যাঁ হ্যাঁ
1: মুরলী মেহের, উপেন্দ্র সোনা, দেবরাজ মেহের, সেবারাম মেহের, রবীন্দ্রনাথ মেহের, পঞ্চবিহার দা, সুবল সাহু, চৈতন্য পটেল, করমসানী সাহু, লক্ষ্মীনারায়ণ বাগ, চিত্রসেন সবর, মনোজ পটেল, নাগু পাত্র, হরেশ পড়ুয়া, নারায়ণ মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, শঙ্কর মেহের, রাধাকান্ত ভৈ, জগপাল বেহরা, কিশোর কটার, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, আনন্দ মেহের, এ সমস্তে মিশি করে এই গীতটা শুনবা নানি।
0: আচ্ছা, ও ঘরে সবু ভল তো?
1: হ্যাঁ সব ভালো আছে নানি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে শুনমা গীতটা।
1: হ্যাঁ নানি।
0: হো নমস্কার। হ্যাঁ।

0: हेलो। हाँ, के कोतले?
1: आज्ञा नमस्कार।
0: नमस्कार, के कोतले? भल
1: मुई सुबल कुमार साहू कहुतनी ग्राम पोस्ट पहुंची विजयपुर जिला बरगद। नानी केन्दा अछन? नानी
0: भल भल अछे। आपण माने केनता अछन?
1: आमे भी एकदम मस्त एकदम बढ़िया अछू। नानी आउ कार्यक्रम माने भल लागछे। आज आपनकर साथे पहला कथा लाइकरी भी मते बहुत खुशी लागछे। नानी
0: मते भी बहुत खुशी लागला। केन कथा चित्रर गीत सुनबे कोन तो?
1: আজি গপ হলে বি সতর দিয়ে দেবে নানি। এ বনর ছাই গীতটা গেয়েছেন অমিত কুমার আর সুমন কল্যাণপুর।
0: আচ্ছা, তাহলে গীতটা শুনমা।
1: হ্যাঁ নানি।
0: আচ্ছা
1: আর নানি মোর গোটে আমার শ্রোতা ভাই মোর দাদা ভাউজ লিঙ্গরাজ মেয়ের রেমন্দার আর ভাউজ সত্যভা মেয়ের সেমান লাইন তো টিকে কথা লাগে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়।
2: হ্যালো
0: হ্যালো, নমস্কার।
2: নমস্কার নানি, মুই রেমন্ডার সত্যভা মেয়ের কোছে।
0: আচ্ছা নমস্কার, কেনতা আছেন আপন?
2: ভাল আছে নানি।
0: আচ্ছা, আজ গীত শুনবার লাগি ইচ্ছা করিছেন নি কে? আচ্ছা হো, তাহলে গীতটা শুনমা। হ্যাঁ, কাণা করবে, শ্রোতা বহুত অছেন না, সমস্তঙ্কর অনুরোধ রক্ষা করবার লাগি পড়ুছে। আজি তো লাগলা। আচ্ছা আচ্ছা, তাহলে আপন বি কথা হলে বলে খুশি লাগলা। মতে বি এটা জানি করে খুশি লাগলা কি আপন মানে সবুবেলে চেষ্টা করুছেন ফোন লগাবার লাগি। হেটা তো কহি নেবে কেতলে ফোনর কেনতা মানে সুবিধা যে লাইন বি ডিস্টার্ব রহলে নাই লাগে। তাহলে গীতটা আমি শুনু।

0: শ্রোতা বন্ধু নমস্কার। স্বচ্ছতার মূল্য আমি সমস্ত বুঝলে, প্রত্যেক ব্যক্তি মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার আবশ্যকতা অনুভব কলে, প্রশাসনিক স্তরের মধ্যে এ দিগরে অনেক পদক্ষেপ সব নিয়া যাচ্ছে। তেবে কেন্দুঝর মুনিসিপালিটি স্বচ্ছতা কার্যক্রম কিভাবে ভাবে আগিয়ে চলছে এ বিষয়ে আসন্ত পচারি বুঝিবা।
1: নমস্কার ম্যাডাম, না হলে পুতুলি জেনা স্বচ্ছ সাথী, ওয়ার্ড নম্বর 9 জগন্নাথপুর।
2: ভৌণী, আম এই কেন্দুঝর মুনিসিপালিটি বর্তমান স্বচ্ছতা কার্যক্রম বা সফেই কার্যক্রম কেমতি ভাবে চলছে?
1: সফেই কার্যক্রম ম্যাডাম যা ছিল আগরু এবে বহুত টিকে ভালো চলছে। প্রত্যেক দিন আমার রাস্তা মেন রোড ঝাড়ু করা হচ্ছে, গলি কন্দি বি সব আমার ঝাড়ু করা যাচ্ছে, ড্রেন ক্লিনিং রয়েছে, বুস্কটিং রয়েছে, যৌ জায়গার ব্লকেজ রে পানি যা আসা করি পারে, পানি নিষ্কাশন কেমতি ভালো ভাবে হয়ে পার তার মধ্যে ব্যবস্থা করুছু। তা সহ প্রত্যেক ওয়ার্ড রে যৌ ড্রেন

0: বলবা নেকি
1: শুনো তো ঘরে যদি মনা করবে আচ্ছা আমার ইহা চিনি আর টুকেল ওর পিলা ভিতরে কানা আর আমার পৌ ঝি ভিতরে কানা ফরক আছে
0: নাই নাই কিছি নাই দাদা আর উল্টিয়া তো টুকেল মানে আঘর উচন
1: হ্যাঁ তুমি দেখো যেতবেলে বি তোমার যে কেন ফলাফল বাহারু যে বি কিনি পরীক্ষা যেন এটা হয়ে যাবে বি আমার ঝি মানে হ্যাঁ অচন তারপরে সবু তিন বল তো ইহা চিনি আমার পিলা মানক ঠানু আমার টুকেল ছুয়া মানে কেতনি কেতে আঁকে যাচ্ছ আর কানা ফরক আছে কেন
0: নাই নাই কিছি ফরক নাই না দাদা
1: তো সব ছুয়া মানকর হেতির লাগে বলিকি খালি গুটে বলিকি নেই আমার সব ভাই বোন মানে জানবার কথা আর যে পুয় ঝি কে আমার ফরক নি দেখি করি ঝি মানকু গুরুত্ব দেবার কথা কেদিলে ঝি মনে হি আমার দেশর ভবিষ্যৎ
0: দেশর ভবিষ্যৎ হ্যাঁ আর ঝি কে পড়ামা আর বড়ামা বেলে আমার দেশ বি কি নি তার উন্নতি হেবা আমার দেশ বি আগকে বড়বা নেই কেন দাদা
1: আর যে শুনো তো চাষবাস
0: তো চলিছে দাদা আউ আমার বৈঠকির যেটা শুনসু নয় নয় জিনিস মানে সেটাকে চাষরে ব্যবহার করসু আউ ইথর বি অইন চালিছে দাদা আউ টিকে
1: হ্যাঁ নেই কুডে কথা পজরামি তো
0: হ্যাঁ কানা দাদা
1: ইথর আম কেতে কেতে বিকলো কলা বছে তো বনে বিকি কমানি
0: হিতলা ও ইথর বি অইন বিকিছু
1: হ্যাঁ
0: হুম খাইলু যেতে বিকলু হেতে তারপরে দিয়া থুয়া বি কলু হেতকরি
1: রাজ বাহারকে বিকুছন দেখো খালি আমি গোটে জিনিস চাষ করমা খালি ধান চাষ করমা কি পনিপরিবা চাষ করমা কি আমার গা গরু পোষমা এটা নিশি বহু চাষী অছন যেটা কি তার মানে তাকর এটা চাষী ভাই ভাই কথাবার্তা শুনলে কেন আসে জানি কথা জানি
0: আজ
1: বি বৈঠকি শুনতা কে বলছে বেলে শুনমা
2: আমার বৈঠকে আসিবার সব চাষী ভাই বোন মানুষ জুহার আমি তো চাষ হিসাবে অনেক চাষবাস করুছু আনতা কলে বি গোটে চাষটে যদি আমি করবার লাগে চাহুছু তো সেটি কেন্দা করে দুই পয়সা অতকা লাভ মিলবা আই পয়সা অতকা লাভ পেই করে আমি ভাল হিসাবে কেন্দা করে চাষ করে পারমা তো সে দিকে আমি যতন পাতন সবুবেলে করুছু আমার চাষী ভাই বোন মানে যে মানে বি চাষ করুছন সে মানে গোটে দিকে ধ্যান দৌছন যে কেন্তা করে কম সময়াতি কম হিসাবে বেশি পরিশ্রম না করি করি কেন্দা করে আমি অতকা লাভ পেই পারমা তার সাঙ্গে সাঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতি হোক কি জৈবিক পদ্ধতি হোক চাষবাস করি করি আমি কেন্দা করে অন্য জিনিস উৎপাদন করি পারমা তো সেই হিসাবে সেমানে আগকে বড়িছন আর তার সাঙ্গে সাঙ্গে নূয়া বৈজ্ঞানিক কৌশল মানে অপনাই করি কেন্দা করি সেমানে নূয়া চাষ করি পারবে তো সে দিকে বি আগকে মন বলেছেন তো এনতা আমার গোটে চাষী গোটে আজি আসিছন তাকর না হচ্ছে রাষ্ট্রপতি প্রধান তো সে গৌড়গাঁ ভটলি ব্লক বরগড় জেলার আসিছন আজ্ঞা আপনার বৈঠকিকে স্বাগত জনাওছু জুহার তো পহলা আমার বৈঠকিকে আপনার স্বাগত জনাওছু আমার চাষী ভাই মানুষ গোটে কথা কুন যে আপন তো চাষ হিসাবে অনেক চাষবাস করুছন কেন কেন চাষ করুছন
3: বেগন করছু চারপলিয়া একড়ে
2: আজ্ঞা
3: ও মাছ চাষ বি করছু একড়ে
2: আজ্ঞা
3: ও গাই বি রকিছু গাই বড়টা অছন ১৫ পট
2: আজ্ঞা
3: ছোটটা আছেন ১৪ পট হেন্দেগিরি ২৯ পট আছেন
2: আজ্ঞা তো পয়লা কথা কইলে যে গোপালন করিছন ২৯ পট গায়দামর আছেন বলে কইলে মাছ চাষ বি করিছন বেঙ্গন চাষ করিছন ধান চাষ বি করুছন তার সঙ্গে কুকুড়া চাষ বি আছে বলে তো আউ গোটে কথা কুন যে ই যেন গায় বলদ এতকি রকিছন ২৯ পটটা তো সেমানকু যতন পাতন কেন্দা কেন্দা করুছন
3: আমি সকাল বেলি ৬ বজে নেই আসু
2: আজ্ঞা
3: ১২ বজে চরে করে আনি আসছু
2: আজ্ঞা
3: যেনটা হবা থিরপেন টিকে দেই করি
2: আজ্ঞা
3: আমার নিজের ঘাস পোয়াল করি করি সে তো কইলে কাঁ হচ্ছে নিজে যদি কাম করি করি নিজের খাদ্য দেই পারলে দুই পয়সা হয়ে পারুছে
2: আর গোটে কথা কইলে যে ইনু নিজের হিসাবে নিজের যদি খাদ্য দেই পারবে যেটা কি লটা কাটলে কি ঘাস কাটলে তার সঙ্গে সঙ্গে আমার পোয়াল কটা ইজ সবু জিনিস তো ই যে ২৯ পট অছেন জনে তো যত্নে না পারে তো এটাকর যে মানে আমি কটা পোয়াল দৌথমা তারপরে ঘাস লটা যে কাটি করে আমি দৌছু তাকে দানা বি দৌথমা ই যে কাম ধন্দা আপনার সকালু তো পহলা চরাই আনুছু ১২ বজে তক বলে কইলে উপর বেলি তো কেন্দা কেন্দা করছেন ও তাকে মানে লটা পোয়াল কেন্দা কেন্দা দৌছন ও কেন হিসাবে দৌছেন সেটা ঠিক
3: সকাল ১২ বজে চরাই আনি করে
2: আজ্ঞা
3: থির প্যান দেই করে যেটা হচ্ছে ৪ বজে গুড়া গুড়সা ধুই নিয়ে
2: আজ্ঞা
3: ফের উপর বেলি বি চরাই আনুছু ৭ বজে চরে নয় হ্যাঁ কাঁ ঘাস পোয়াল মিলুছে আর পোয়াল বি ১০ টলি গদে নিছু সে তো যদি চাষ যদি করি পারমা বলে
2: আজ্ঞা
3: মুই একলা বি হাতে ৫০ লিটর গুড়া সকাল বেলি ধুই নিয়ে করি
2: আজ্ঞা
3: উপর বেলি বি ৩০ লিটর গুড়া ধুই নিয়ে করি
2: আজ্ঞা
3: ମୁଁ ଏକଲା ସେଟା କରିପାରୁଛେ। ଜାଗାଟା ଆମର ଇନ ଅଛେ, ବର୍ଷା ମାସେ ସୁବିଧା ଅଛି ଟିକେ।
2: ଏଇଟା ତ ବଢିଆ କଥା ଟିକେ କହିଲେ ଯେ ଏକଲା ବି ତାମାନେ 50 ଲିଟର ଗୁରସ ଦେଇ ପାରୁଛନ୍। ତ ହାତେ ଦଉଛନ୍ କି ମେସିନ ଲଗଉଛନ୍?
3: ନାଇଁ ହାତେ ଦଉଛନ୍, ମେସିନ ବି ଘିନିଦେଲି ଯେ ମେସିନଟା ଟିକେ ସକ୍ସେସ ନା ହେଲା।
2: ଆଜ୍ଞା, ସେଠି କାଇଁ ଅସୁବିଧା ହେଲା?
3: ହଁ ସେଟା ଲିଟରେ ରହିବି ଯାଇସି, ତାର ଆମେ ଆମର ଗହଲି ଗାନୁ
2: ଆଜ୍ଞା
3: ଭୋଲ୍ଟାଇ ନାହିଁ,
2: ବିଦ୍ୟୁତ ପାୱାର ସପ୍ଲାଏ କଥା କହୁଛୁ, ସେଠି ଯଦି ଭୋଲ୍ଟେଜ ଟା ଟିକେ କମି ଯିବା ବେଲେ ସେ ମେସିନ କାମ ନାଇଁ ଦିଏ,
3: କାମ ନାଇଁ ଦିଏ। ଆଉ ସବୁବେଳେ ଲାଇନ ବି ନା ରହିବାର, ଗୁରସ ଲୁଗର ଧୋଇବାର ଅଛେ, ସେ ଟାଇମ କି ଲାଇନ ବି ନା ନ।
2: ଆଜ୍ଞା,
3: ବୋଲେ ମେସିନ ଯଦି ଜେନେରେଟର ଲାଗବା ସେଟା ତ ଆମେ କରି ନା ପାରୁ, ହେତକି ସୁବିଧା ନୁହେଁ।
2: ତ ଏଇଟା ତ ବଢିଆ କଥା ଟିକେ କହିଲେ ଯେ ଆଉ ଗୋଟେ କଥା ଯେ ଇ 29 ଫୁଟ ଗେନ୍ଦାମୂରର କଥା ଯେତେବେଳେ ପଡିଛେ ଗୁହାଲ କଥା ତ ନିଶ୍ଚୟ ପଚରାମା ଆପଣଙ୍କୁ, ଆପଣଙ୍କର ଗୁହାଲ କେନ୍ତା କରିଛନ୍, କେନ୍ତା ବନେଇଛନ୍, କେନ୍ ପଦ୍ଧତି ବନେଇଛନ୍, ଆଉ କେନ୍ତା କେନ୍ତା ଲଗେଇଛନ୍?
3: ଗୁହାଲଟା ଆମର ଅଛେ 22 ଫୁଟ ଚଉଡ଼ା,
2: ଆଜ୍ଞା
3: 60 ଫୁଟ ଲମ୍ବା,
2: ଆଜ୍ଞା
3: 20x22 ଗୋଟେ ଦାମୁର ଛୁଆ କର ଲାଗି ଅଛେ,
2: ଆଜ୍ଞା
3: 40x22 ଗୋଟେ ଗାଈର ଲାଗି ଅଛେ।
2: ଆଜ୍ଞା,
3: ସେ ତ ଡଙ୍ଗା ତିଆରି ହେଇଛେ, 30 ଡଙ୍ଗା ଅଛେ, ସେ ଗୋଟେ ତ ପୁଆଲ ଖାଇବେ ଆଉ ଗୋଟେ ତ ଦାନା ଥିର ପେନ ଯେନ୍ଟା ବି ଦେଇପାରିଲା ଆମେ ସେଟା ଦିଆହଉଛେ।
2: ତ ଆଉ ଗୋଟେ କଥା ପଚାରମି ଯେ ଗୋଟେ ଡଙ୍ଗା ଥି ପୁଆଲ ଖାଉଛନ୍, ଆଉ ଗୋଟେ ଥିର ପେନ ଦାନା ଯେନ୍, ତ ସେଟା ତଲା ଉପରି କରି ଅଛେ କି କେନ୍ତା ଅଛି?
3: ସେଟା ଲାଗିକରି ଅଛେ,
2: ଆଜ୍ଞା।
3: ଆଉ ପେନ ପୁନା ଦେଇ ସାରିଲେ ସଫା କରବାର ଲାଗି ଗୋଟେ ଗୋଟେ ନାଲା ଛଣା ଅଛେ,
2: ଆଜ୍ଞା
3: ଫୁଲ।
2: ତ ଯେମିତି ଆମେ ମାନେ ଯେନ୍ତା କି ଦାନା ଦଉଛୁ, ଥିର ପେନ ଦଉଛୁ, ତ ସେ ଜିନିଷ ମାନେ ଯେତିକି ରହିଯିବା ତ ସେଟା ତାର ଦିନ ନା ଗନ୍ଧି ଯିବା ବୋଲି ତାକେ ସଫା
3: କରିବା।
2: ଏଇଟା ତ ଭଲ କଥା ଟିକେ କହିଲେ ଯେ ଏଇଥିର ଭିତରେ ଯେ 29 ଫୁଟ କଥା କହିଲେ, ଗାଏ କେତେ ପଡ଼ୁଛନ୍, ବଲଦ କେତେ ପଡ଼ୁଛନ୍?
3: ଗାଏ 15 ପଡ଼ୁଛନ୍,
2: ଆଜ୍ଞା।
3: ଛୁଆ 14 ପଡ଼ୁଛନ୍,
2: ଆଜ୍ଞା।
3: ଆଉ ସବୁ ଅଣ୍ଡ୍ରାଟା ତାହା ବିକ୍ରି ବି ନାଇଁ ହେବା,
2: ଆଜ୍ଞା।
3: ଅଣ୍ଡ୍ରାଟା ଯଦି ବିକ୍ରି ହଉଥିଲା, ସରକାର ଯଦି ଟିକେ ସୁବିଧା କରୁଥିଲା କି ଦାନା ଖର୍ଚ୍ଚା କି କିଛି ଯଦି ଗୋଟେ ଦଉଥିଲେ, ସେଟା ଚାଷୀ ବି ଠିକ ରଖିପାର।
2: ତ ଏଇଟା ତ ବଢିଆ କଥା ଟିକେ କହିଲେ ଯେ ଆମେ ଇହାଦେ ବଲଦ ତ ଯେନ୍ଟା କି ଆମେ ଆଗ ହଲ କରୁଥିଲା, ଚାଷ ଥି ସହଯୋଗ କରୁଥିଲେ ଆମକୁ, ତ ପ୍ରାୟ ଆମର ପାୱାର ଟିଲର ଆସିଲା, ଟ୍ରାକ୍ଟର ଆସିଲା, ଯେତେବେଳେ ଆମେ ଆଉ ବ୍ୟବହାର ନାଇଁ କରବାର ତାହାକୁ। ତ ଆଉ ଗୋଟେ କଥା ଯେନ୍ ଦାନା କଥା ଇନୁ ଯେନ୍ ପଡ଼ିଲା, ଆପଣ ଯେନ୍ ଦାନା ଦଉଛେ ବୋଲି, ଦାନା ଯେନ୍ଟା ଦଉଛନ୍, କେନ୍ କେନ୍ ଦାନା ଦଉଛନ୍, ଆଉ କେନ୍ତା କେନ୍ତା କରି ଦଉଛନ୍?
3: ଦାନା ତ ଆମେ ବେଶୀ ସେ ଅଲୁଆ ଚଉଲ ଗୋଟେ ହଉଛେ ରଫି ବୋଲିକରି,
2: ଆଜ୍ଞା।
3: ସେ ରଫି ସିଝେଇ ସୁଝା କରି ଯଦି ଦେଲେ, କୁଣା ସାଙ୍ଗେ ମିଶେଇ କରି,
2: ଆଜ୍ଞା,
3: ପୁଆଲ ସାଙ୍ଗେ ଯଦି ମିଶେଇ ନେଲେ ବୋଲେ ସେଟା ଯେନ୍ ଖାଇବେ ସେଟା ତାକତ ବି ହେବା, ତାର ଗୁରସ ବି ଦେବେ, ଆଉ ଖର୍ଚ୍ଚା ବି କମ୍ ନିଜେ ଯଦି କରିପାରିଲେ ସେ ଠିକ୍। କାର୍ଡ ବି ଏହାଦେ ଲୋକ ନାଇଁ ଜାଲବାର,
2: ଆଜ୍ଞା,
3: କାର୍ଡ ବି ଯଦି ଜାଲି କରି ଯଦି କରିବ ବୋଲେ ସେଠୁ 2 ପଇସା ପାଇପାରୁ,
2: ଆଜ୍ଞା। ତ ଏଇଟା ତ ବଢିଆ କଥା ଟିକେ କହିଲେ ଯେ ମାନେ ଆମର ଯଦି କାଠ କୁଟା ଅଛେ, ଶୁଖା କାଠ ସଂକଲି ବୁଟଲି କରି ଯଦି ଆମେ ନେମା, ଆଉ ସେଟାକେ ଜାଲି କରି ଯଦି ବନାମା ବେଲେ ବି ଆମର ଯେନ୍ ଖର୍ଚ୍ଚାଟା ହଉଥିତା ଇହାଦେ ଇଲେକ୍ଟ୍ରିକ ଖର୍ଚ୍ଚା ଯେନ୍ଟା ହେତା ସେଟା ବି ନାଇଁ ହୁଏ, ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର କାଣା ହେବା କି ଆମେ ଭଲ କରି ମାନେ ଖର୍ଚ୍ଚାଟା କମେଇ ପାରିଲେ ଆଣେ ଲାଭଟା ଟିକେ ବଢ଼ବା। ତ ଆଉ ଗୋଟେ କଥା କହିଲେ ଯେ ଆମର ମାଛ ଚାଷ କଥା ଆପଣ କହିଲେ, ତ ମାଛ ଚାଷ ମାନେ କେନ୍ତା କେନ୍ତା କରୁଛନ୍, କେତେ ଜାଁଲା ଛାଡ଼ିଛନ୍, ଆଉ କେନ୍ ଜାଗାରେ କରୁଛନ୍?
3: ଆମେ ଗୋଟେ ମାଛ ଚାଷ କରୁଛୁଁ, ଗୋଟେ ଏକର ନୁ 20,000 ଧାନି ଛାଣୁଛୁଁ,
2: ଆଜ୍ଞା।
3: ସେଠୁ 2-3 ହଜାର ବାଞ୍ଚୁଛନ୍,
2: ଆଜ୍ଞା।
3: 2-3 ହଜାର ଯଦି ବାଞ୍ଚିବେ ବୋଲେ ବି ସେଟା 100 ଗ୍ରାମ ହଉଛନ୍,
2: ଆଜ୍ଞା।
3: ବୋଲେ ହେନ୍ତା ହାରାହାରି 3 କୁଇଣ୍ଟାଲ୍ 3.5 କୁଇଣ୍ଟାଲ୍ ଯାକ ଧାନି ହେଇପାରୁଛନ୍,
2: ଆଜ୍ଞା।
3: ବୋଲେ ଯଦି ଧାନି ଯଦି 2.5 କୁଇଣ୍ଟାଲ୍ 3 କୁଇଣ୍ଟାଲ୍ ହେଇପାରିବେ ବୋଲେ ଆମେ ଅଷାଢ଼ ମାସ ଯଦି ବିକିଲେ,
2: ଆଜ୍ଞା,
3: ସେଟା 200 ଟଙ୍କା ଲେଖା କେଜି ବିକ୍ରି ହଉଛେ। ବୋଲେ 3 କୁଇଣ୍ଟାଲ୍ ଯଦି ହେଇଗଲା ବୋଲେ ବି 60,000 ଟଙ୍କା ହେଇଯିବା,
2: ଆଜ୍ଞା। ତ ଯେନ୍ ଜାଁଳା କଥା ଯେନ୍ କହିଲେ ଇନୁ, ତ 15,000 ଜାଁଳା ବୋଲି ବି କହିଲେ ଗାଏ, ତ ସେଠି କେନ୍ କେନ୍ ପ୍ରକାର ମାଛ ଅଛନ୍, କେନ୍ କେନ୍ ପ୍ରକାର ଛାଡ଼ିଛନ୍ ସେଟା ଟିକେ କହ।
3: ଗ୍ରାସ ଛାଣି ନେସୁଁ 4,000, ବିଲାତି ଛାଣି ନେମୁ 3,000, ଭାକୁର ଛାଣି ନେମୁ 4,000, ଆଉ ରୁହି ଛାଣି ନେମୁ 2,000। 15,000 ଯଦି ଛାଣିବେ ବୋଲେ ବି,
2: ଆଜ୍ଞା,
3: ସେଥିରେ 3,000 ଯଦି ବି ବାଞ୍ଚିବେ ବୋଲେ କାଣା ହଉଛି, ଏହାଦେ ଡାହୁକ ଖାଇନେବେ,
2: ହଁ,
3: କେନ୍ ସାହୁଲ ଜୁରି ଖାଇନେବେ, ବଲିଆ ଖାଇନେବେ, 3,000 ବାଞ୍ଚିବେ ବୋଲେ ବି 100 ଗ୍ରାମ ଲେଖା ହେବେ ବୋଲେ ବି 3.5 କୁଇଣ୍ଟାଲ୍ 3.5 କୁଇଣ୍ଟାଲ୍ ହେବେ,
2: ଆଜ୍ଞା। ସେଟା ତ ବଢିଆ କଥା ଟିକେ କହିଲେ। ତ ମାଛ କଥା କଲା, ତାପରେ ଯେନ୍ ଗେୟାର କଥା ଯେନ୍ ହଉଥିଲା, ତ ସେଥି କେନ୍ କେନ୍ ପ୍ରକାର ଆପଣ ଗେୟାର ରଖିଛନ୍, ଦେଶୀ ରଖିଛନ୍ କି ଜର୍ସି ରଖିଛନ୍, କେନ୍ଟା ଟିକେ କହ।
3: ଗିର୍ ଗାଈ ଅଛନ୍,
2: ଆଜ୍ଞା,
3: 2 ପଟ,
2: ଆଜ୍ଞା,
3: ସିନ୍ଧି ଅଛନ୍ ପଟଚାରେ,
2: ଆଜ୍ଞା,
3: ଜର୍ସି ଅଛନ୍ ପଟଚାରେ, ଆଉ ଏଚ୍ଏଫ୍ 2 ପଟ ଅଛନ୍,
2: ଆଜ୍ଞା। ତାଙ୍କେ ହୋଲଷ୍ଟାଇନ୍ ଯେନ୍ଟା କହୁଛେ
3: ଗିର୍ ଗାଈର କାଣ ହଉଛେ ଫ୍ୟାଟ୍ ଟିକେ ବେଶୀ ଆସୁଛେ
2: ଆଜ୍ଞା
3: ଗିର୍ ଗାଈ ସିନ୍ଧିର ଫ୍ୟାଟ୍ ଟିକେ ବେଶୀ ଆସୁଛେ
2: ଆଜ୍ଞା ହଁ ତ ସେଟା ତ ମାନେ ଦେଶୀ ବ୍ରିଡ୍ କେ ଯାଏସନ୍
3: ଦେଶୀ ବ୍ରିଡ୍
2: ଆମେ ଗିର୍ ଗାଈ କେ କଥା ଯେନ୍ଟା କହୁଛୁ ଆମେ ବରାଡ଼ି କହୁଛୁ ଏ ଅଞ୍ଚଳ ତି ତ ସେଟାକେ ଯଦି ରଖିଲେ ବେଲେ ଆମର ହେଟା ଦେଶୀ ସାଙ୍ଗେ ସମାନଟା ଆଉ ସେ ଟିକେ ଯେନ୍ତା କଲେ ଆମର ଇ ଅଞ୍ଚଳର ଖରାକେ ଟିକେ ସହି ପାରୁଛି ଆଉ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର ଯେନ୍ ଜର୍ସି ହେଲେ କି ହୋଲଷ୍ଟାଇନ୍ କଥା ଯେନ୍ ପଡିଛେ ତ ଇମାନେ ମାନେ କାଣା କଥା ଆମର

0: 이라 마 ঝিও ইরা তু কুয়ারে গলু ওহো তু এইটি একুটিয়া কোন করুছু
1: কিছু নাই বাপা এমতি খালি
0: দেখ ঝিও মু তোর দুঃখ ভালো ভাবে বুঝি পারুছি আচ্ছা কহ তো তো ভাইর যিবা আজি কি কেতে দিন হলা
1: আজি কি সাত দিন হেইগলা
0: সাত দিন হেইগলা আজি পর্যন্ত ঘরকু ফেরিলা নাহি ঝিও সে চাকরিরে ভর্তি হেইগলা না কোন মহিম কহুথিলা যে দুই চারি দিন মধ্যে তাকু চাকরি মিলিবার আছে কিয়ে জানে সে চাকরিরে হুয়ে তো লাগি যাইথিব তাহলে তো ঝিও ছুটি মিলিলে যাই আসিপারিব ভগবান তার মঙ্গল করন্তু কান্দুছু কাহিঁকি ঝিও ভাইর চাকরি হেইগলে তো তোর হাতকু দিহাত করে দেবি এবে কিছু নহেলে মধ্য খাইবা পিন্ধিবা চিন্তারু তো মুক্তি মিলিব ভগবান বোধহয় আমার প্রার্থনা শুনিছন্তি কান্দনা কান্দনা ঝিও মহিম ভল পিলা সে তো ভাই পাই নিশ্চয় কিছু করে দিয়েছিল ঝিও তু খুশি হবা কথা যা ঝিও যা মোর পুরোনা ব্যাগটা নেইয়া মু টিকে বাহারকু যাউছি
1: ব্যাগ নিয়ে আপনার কুয়াড়ে যাবে বাপা
0: গাঁ আড়ে ঝিও আজ কি দুই দিন হলা তু কিছু হলে খাই না ভোক লাগুথিব
1: মো ভোকরে অছি সেতিপাই আপন ব্যাগ নি ভিক মাগিয়ে কো যাউছন্দি বাপা মু জানি যে পেনশন র মামুলি পয়সা রে ঘর চলু নাই বন্ধক দেবা পাই জমি জমা বন্ধ নাই এবে আপন ভিক্ষা মাগিবে এই আনা
0: কান্দ না কান্দ না ঝিও আরে মা চোরি করিবা ঠারু ভিক মাগিবা শ্রেয়স্কর স্বাধীনতা সংগ্রাম সময়রে মু দেশ পাই ভিক মাগিথিলি সেতেবেলে যদি মু এ কাম করি পারুথিলি এবে কাহি কি করি পারিবি নাই
1: আপন যাই পারিবি নাই বাপা মু ফোকরে মরি জিবি পছকে হেলে আপনকু ভিক মাগি জিবাকু দেবি নাই
0: দেখ ঝিও মু ভিক মাগি মাগি স্বরাজ পাই আন্দোলন করিথিলি শেষরে দেশ পাই স্বাধীনতা আনিলি এতক করি পারিথিলি যেতেবেলে কোন এবে গোটাই ঘর চলাই পারিবি না শুন ঘরে যদি বসি রহিবি তবে কিছু মিলিব না লোককে কহিবাকু পড়িব যে আমি ভোকরে অছু বুঝিলু এবে উঠ উঠ আউ মতে গোটে ব্যাগ দে
1: মু দেবি না
0: মু কহিলি না যা শীঘ্র আন আউ দেখ আমি স্বরাজর স্বেচ্ছাসেবী মানে ধোতিকু কিপরি টোপি বনাই পিন্ধুথুলু এই দেখ এইপরি হাতরে ত্রিরঙ্গা নেই গাউথুলু বন্দে মাতরম বিজয়ী বিশ্ব ত্রিরঙ্গা প্যারা ঝণ্ডা উঁচা রহে হামারা কোন হেলা ইরা দিদি
1: কিছু নাই তু বস মু এবে আসুছি
2: কোন মো পাখরু পলাই যাবার বাহানা করুছ
1: রফি
2: এ দিদি বাপা ঘরে কোন নাহান্তি কুয়াড়ে গলে
1: পৌঁছাই
2: তোমে একুটিয়া কাহিঁকি চলুছ
1: বিজিত ভাইঙ্ক কিছু খবর মিললা
2: না
1: আজি কি সাত দিন হেইগলা ভাইর মধ্যে কিছু খবর নাই এপটে খাইবা পাই ঘরে গোটে দানা মধ্যে নাই এই বয়সরে রুগ্ন বাপা ব্যাগ ধরে ভিক মাগিয়াকু চাউছন্তি আউ তু কহুছন্তি মু কান্দিবি নাই মু নাচিবি গাইবি তু এই কহেকু আসছু না
2: না বাপা মতে কিছু জানা নথিলা
1: তেবে এবে জানি পারলু তো
2: কিন্তু বাপা ভিক মাগিবাকু কাহিঁকি গলে
1: তু কহ তা ছড়া তাঙ্ক পাখে আউ কি চারা আছে ঘরে মু গোটে যুবতী ঝিও আছি আউ
2: অপা
1: রফি বাপা স্বরাজ র স্বেচ্ছাসেবী হয়ে চাউল ভিক মাগুলে দেশের স্বাধীনতা পাই আউ আজি সেই স্বাধীন দেশের কান্ধরে ব্যাগ ঝুলাই নিজ পেট পাই ভিক মাগুচন্তি
2: অপা
1: তাকু মনা করনা রফি
2: অপা
1: না তাকু মনা করনা না
2: অপা অপা
1: মু আজি থকি যাইছি রফি থকি যাইছি
2: অপা ধৈর্য ধর অপা দেখিব মানিক ভাইক চাকরি হয়ে যাওয়া পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাব
1: চাকরি আর ভাইর ତୁ ମଧ୍ୟ ସ୍ୱପ୍ନ ଦେଖିଲୁଣି, କିନ୍ତୁ ମୁଁ ଆଉ ସ୍ୱପ୍ନ ଦେଖିବାକୁ ଚାହେଁନି। ହଁ, ମୁଁ ଆଉ ସ୍ୱପ୍ନ ଦେଖିବାକୁ ଚାହେଁନି।
0: ଇରାପା, ତୁମେ
1: ହଁ ରଫି, ହଁ ମୁଁ ଯଥାର୍ଥର ସାମ୍ନା କରିବାକୁ ଚାହେଁ। ମୁଁ ଏଇ ଲୋକଙ୍କ ସାଙ୍ଗରେ ମୁକାବିଲା କରିବାକୁ ଚାହେଁ, ଏମାନଙ୍କୁ ଦେଖେଇ ଦେବାକୁ ଚାହେଁ ଯେ ବିପ୍ଳବୀର ଦେଶ ଏତିକି ରକ୍ତ ହୀନନି। ତୁ ମତେ ସାହାଯ୍ୟ କରିବୁ, କହ କରିବୁ ତ?
0: ତୁମେ ଉତ୍ତେଜିତ ହେଇଯାଉଛ ଅପା, ଶାନ୍ତ ହେଇଯା। ତୁମର ଏଇ ଚେହେରା ଦେଖି ମତେ ଡର ମାରୁଛି।
1: ଡର କେଉଁଥିରେ? ଡର ମତେ ଡରୁଛୁ ନା ମୃତ୍ୟୁକୁ?
0: ଅପା,
1: ତୁ ଏତେ ଦୁର୍ବଳ, ମୁଁ ତ ଭାବି ନଥିଲି। ଦେଖ, ଦିନେ ନା ଦିନେ ସମସ୍ତଙ୍କୁ ମରିବାକୁ ହେବ, ଆଉ ଯଦି ମରିବାର ଅଛି ବୀର ପରି ମର, ବୀର ପରି ନୁହେଁ।
0: ଅପା
1: କହ, ଏଇ ଯେ ମତେ କଣ ବଞ୍ଚିବା ଯେମିତି ତୁ ବଞ୍ଚିଛୁ?
0: କିନ୍ତୁ ମୁଁ ମୃତ୍ୟୁକୁ ଭୟ କରେ ନା ଅପା।
1: ତେବେ କହ, ତୁ ମତେ ସାହାଯ୍ୟ କରିବୁ?
0: ହଁ ଅପା, କରିବି।
1: ପୁଣି ଥରେ ଭାବିନେ।
0: ମୁଁ ଭାବି ସାରିଛି ଅପା।
1: ସାବାସ ରଫି, ସାବାସ, ସାବାସ।
3: ମନିକା, ତମକୁ ବି ବିଶ୍ୱାସ ହେଲା ତ? ଦେଖ, ସେ ଘରକୁ ଆସିବନି। ମୁଁ ପ୍ରଥମରୁ କହିଥିଲି ଯେ ସେ ଏମିତି ନୁହେଁ ଯେମିତି ତମେ ଭାବୁଛ। ସେ ପଇସା

0: মণি আমি মতো হইরাণ করতাম কোটি কোটি নখছি তোমাকে যেটি গলি সেটি উত্তর মিলল এবে কিছু সময় আগে চাল আরে ভাই এটা তোমার কো রূপ কহিল হঠাৎ এমতি কী চাল আসল কহুন চুপ হয়ে রহল কী এতে এতে তো বাপাঙ্কর কম দোষ রহিলা কহিল তাঁকু এমিতি ডাক্তারখানু ঘরক কী আসল তোমার যদি রাগবার তবে মো উপরে রাগি থাকত মু তো বেকার লোক আরে চাকরির আশায় অন্য লোক কথা তো মানবা পড়ব না
1: মতো সবু জনা
0: কন জাণিচ তুমি
1: সবু জাণি বুঝি ন জাণিবার অভিনয় কী করছ তুমি মতো সেই বেশিয়া মান হাতে বিক্রি করেদেল আবে আশ্চর্য হচ্ছ
0: মনি তোমার কম হয়েছে
1: মনি নুহে মনিকা দত্ত কুহ
0: আচ্ছা মনিকা দত্ত কুহ কম হয়েছে তোমার
1: এবে পচার আসিছ যে কম হল মনে রকি থ সমস্ত তুম ভাই স্বার্থপর নুহতি তুমি নিচ কোণী বজারি পদার্থ নুহে মো জীবনর কিছু মূল্য
0: অনি আরে এসব তুমি কম কৌছ
1: কু না বরং পচারুছি মো জীবন সহ খেলার অধিকার তোমাকে কি দেলা
0: মনি
1: গরিবর ঝিও নিশ্চয় কিন্তু নিজকে বিক্রি করে না
0: মনি
1: মু তোমাকে গোটে আদর্শ পুরুষ মনে করি মো হৃদয়ের স্থান দিয়েছি কিন্তু তুমি তুমি কেবে হলে মো বিষয়ে চিন্তা করছ
0: মনি মো কথা টিকে শুনিবা
1: আজ মু তোমার কিছু কথা শুনিবি না আজ পর্যন্ত তোমার সব কথা মানিছি তুম উপরে ভরসা করেছি তুমি তুমি মোটর সর্বনাশ করা যাচ্ছিল আখি দেখা না তুমি বেকার না তোমাকে চাকরি দরকার এইপাই এইপাই তুমি কেবল মতো নুহে তোমার নিজের ভৌণী বিক্রি

0: মালিক ভাই?
1: কে মনি, তুমি আসি যাইছ? আস, মো পাখকু আস। তুমি তুমি মতো ঘৃণা করছ না? শুন, মো উপরে বিশ্বাস কর। মু তোম সাংরে কেবে হেলে প্রতারণা করি নাই মনে। মো স্বার্থপর নুহে,
0: মালিক ভাই, তোমার দেহ ভালো নাই, তুমি বিশ্রাম কর।
1: তুমি মতে মতে ভুল বুঝেছ। আতঙ্কবাদী নুহে নুহে মনে। এই রথি মেম্বর মহিম জানি শুনে মতে আত্মঘাতী বলে মো পয়সা তাঙ্ক উপরে কৌশি দাবি করিনি। মতে মতে বিশ্বাস কর, বিশ্বাস কর মানে।
0: জানিথিলি, মু জানিথিলি যে তুমি এপরি করিপারিব না। যেদিন ঠার তুম বিরুদ্ধে কহিবাক লাগিল, সেতবে সেতবে মোর হৃদয় কহুছিলা
1: মনে মনে। মু তোমাকে বহুত দুঃখ দিয়েছি, ভুল ভুল বলিনথিলা মনে। মতে মতে ক্ষমা করতে মনে। তাকে পুরা করিপারিলিনি। তুমি নিরাশ হওনি মনে।